0: जी हाँ दोस्तों, ए मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारा करम, नेकी पे चलो। सच्ची गाया है जो इस गाने को लिखा है और जो गाया है, सच बात है, नेकी पे चलना चाहिए दोस्तों। और चलो, जैसे मैंने कहा था, वादा के मुताबिक हम अपना रेडियो को करते हैं, रेडियो को बनाते हैं। हम आप लोग को ले चलेंगे कुछ न्यूज़ है।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: BGL Reizen, BGL Reizen, dagtour Aken, Duitsland op 12 september 2026 voor maar 39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Lloret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torenda, Mark, Andorra, Tax-free Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Opstaanplaats. Ten Rijswijk, zwembad De Schelp en station Rotterdam. BGL Reizen, 3-daagse Londen to live in concert met Jubin Nauteliale. BG vertrekt zaterdag 12 december, terug maandag 14 december. 14 december. 3-daagse Londen to België Reizen, live in concert Jubin Nauteliale. Dag 1 Zoutdal, dag 2 Jubin Nauteliale live. Die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Een concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering. Bel Bridge op 06-300-1700-01 of mail naar bglreizen@outlook.com.
3: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen. Ik ben Frank van der Klucht. In augustus daalden de prijzen van bestaande koopwoningen voor het eerst sinds december 2025 met 0,1 procentpunt op maandbasis. Dat blijkt uit cijfers van het CBS en het kadaster. Op jaarbasis stegen de prijzen nog wel met 3,3% naar gemiddeld ruim €503.000. Het kadaster registreerde zo'n 18.000 woningtransacties in augustus. De Canadese provincie British Columbia spant een rechtszaak aan tegen OpenAI omdat het bedrijf de dodelijke schietpartij in Tumbler Ridge had kunnen voorkomen. Op 10 februari schoot de 18-jarige Jesse van Rootselaar 8 mensen dood en raakte 25 anderen gewond. En daarna pleegde ze zelfmoord. Het veiligheidsteam van OpenAI merkte haar gewelddadige gesprek op, maar deactiveerde alleen haar account zonder de politie in te schakelen. Een 52-jarige medewerker van de Hangover, een vrije valtoren van ongeveer 85 meter hoog op het Oktoberfest in München, is gisteravond overleden. Hij stond mogelijk op een onveilige plek onder de attractie en werd geraakt. Hij overleed later in het ziekenhuis. De politie onderzoekt het incident nu. Tijdens de internationale operatie Atlas Nexus zijn criminele netwerken opgerold en meer dan 490 personen gearresteerd, zo meldt de Belgische federale politie. In Latijns-Amerika en het Caribisch gebied werd meer dan 157 ton drugs, 201 wapens en ruim 3100 stuks munitie in beslag genomen. De operatie richtte zich op drugshandel, mensensmokkel en wapenzwendel. 34 landen zetten 8700 politieagenten in. En dan tot slot het weer. Vanochtend domineert bewolking het weerbeeld en blijft het overwegend droog. Hoewel het noorden lokaal te maken kan krijgen met wat motregen. Het kwik stijgt halverwege de ochtend naar zo'n 14 graden. En daarbij waait een zwakke tot matige wind. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Live vanuit onze high-tech studio in Den Haag. Vahon Hindustani Radio.
0: जी हाँ दोस्तों, ये था न्यूज़ और रक्लाम की तरफ भी आप चले थे, सुने हैं और हम प्रोग्राम को चलेंगे। ये बताना चाहता हूँ दोस्तों कि आज काफ़ी लोग हैं जिसका जन्मदिन है, आज जिसका जन्मदिन है, हम उन सब के लिए एक जन्मदिन का गाना सुनाने वाला हूँ। और इसमें हमारा दीदी जो है सावित्री भोला सिंह का आज भी जन्मदिन है, जो हमारा साथ कारोक गाते हैं इलम पास्तरात पे। हम उसके जन्मदिन के लिए भी दीदी आपके जन्मदिन मुबारक हो, नाम सही लती कारो को फरमासी कि आपको जन्मदिन मुबारक हो, भगवंतों के हर एक चीज़ दे जो आपको और चाहिए, और तंदुरुस्ती दे मालिक आपको, आपको खसौन तहद तंदुरुस्ती दे हमारा पूरा टीम की तरफ से। बार बार मुबारक हो, मुबारक हो हमारा दीदी का जो आज जन्मदिन है, 80 साल का हुआ है आज, और वीकेंड में कहीं पे अपना जन्मदिन को मनाएगा रोहतदाम में। और चलो दोस्तों, सावित्री भोला सिंह स्पेशल सावित्री का दिन, और हर एक जो आज उनका जन्मदिन है, हर एक के लिए

0: जी हाँ दोस्तों, ये तोहफा तुम्हारी। अभी आप सुन रहे थे लता मंगेशकर की आवाज़। हर एक जो प्रोग्राम को सुना है दुख में या सुख में, हर एक के लिए इस गाने को मैंने सुनाया है दोस्तों। ठीक है, हम आप लोग के लिए चलेंगे अब न्यूज़ और रेखलामों की तरफ। उसके बाद हम जरूर आपसे मिलेंगे न्यूज और रेखलाम के बाद।
1: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van de Klucht. Privacy waarkomt autoriteit persoonsgegevens waarschuwt dat beelden van camerabrillen niet zomaar gedeeld mogen worden omdat gefilmde personen toestemming moeten geven. De brillen lijken op gewone brillen, hebben een nauwelijks zichtbare camera en microfoon. AP wil mogelijk verboden onderzoeken, vooral op plekken zoals ziekenhuizen, rechtbanken en gebedshuizen. Vanaf 25 oktober wil KLM de vluchten naar Dubai, Riyadh en Daman hervatten. De maatschappij stopte met vliegen naar deze bestemmingen vanwege de oorlog in het Midden-Oosten. Of de vluchten daadwerkelijk doorgaan hangt af van de situatie ter plaatse. Sinds 25 augustus vliegt KLM al niet meer naar Tel Aviv. Bij een middelbare school in het district Tukutlu, ongeveer 50 kilometer ten oosten van Izmir in Turkije, opende een schutter rond 8 uur vanochtend het vuur. Daarbij raakten 8 personen gewond, onder wie leerlingen. Een van hen verkeert in kritieke toestand. De verdachte werd kort na de schietpartij aangehouden. De Zwitserse bank UBS heeft van het Nederlands Openbaar Ministerie een boete van 5 miljoen euro ontvangen. Credit Suisse, in 2023 overgenomen door UBS, hielp klanten jarenlang vermogen te verbergen voor de Belastingdienst via Zwitserse bankrekeningen. De bank was medeplichtig aan 80 onjuiste belastingaangiftes voor 12 klanten tussen 2005 en 2015. Het weer nog. Vanmiddag overheersen wolkenvelden met lokaal enkele opklaringen. Het blijft grotendeels droog, hoewel in het noorden en oosten soms wat kan gaan regenen. Onder de bewolking bereikt de temperatuur 17 tot 19 graden, terwijl het in Zuid-Nederland bij zonneschijn de temperatuur kan oplopen naar 21 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 36 52 47। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: Ja, dus heb je al bezoek het nieuws ook eens reclame te dus toe. Ham je kan je chatten hier op lukken, ham je haan ze zarur. प्रोग्राम को ख़त्म हो चुका मेरा हिस्से का प्रोग्राम। यहाँ से हम आप लोग से ये कहना चाहते हैं दोस्तों, हर एक चीज़ और हर एक चीज़ के संभल के चलना, संभल के करना, क्योंकि जो भी आप करें संभल के करना, बच के करना। आने और जाने के वक्त थी, यहाँ से हम जरूर चाहते हैं कि मुझे भी विदाई दीजिए कि मुझे घर को जाना है। फिर हम मिलेंगे शुक्रवार को, फ्रेडा को हम फिर मिलेंगे आपसे। तब तक के लिए मुझे इजाज़त दीजिए, बाय बाय, स्वाई स्वाई, फिर मिलेंगे शुक्रवार को।

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 418 873. Autoverhuurbedrijf A.